0: नमस्कार, आकाशवाणी मुंबई RN7 संदेश यंत्रणेवरून महाराष्ट्रातील सर्व केंद्रांसाठी RN7 दिनांक 20 जून 2026 साठी संदेश फिर करत आहोत. या तास अस्मिता वाहिनीवरून प्रसारित होणारे आजचे आणि उद्याचे कार्यक्रम आम्ही फिर करत आहोत. अस्मिता वाहिनीवरून आज संध्याकाळी 5:30 वाजता युववाणी या अंतर्गत जागतिक योग दिवसानिमित्त युवा योग शिक्षक कुणाल महाजन यांच्याशी केलेल्या गप्पा आपण ऐकू शकाल. आकाशवाणी जळगाव केंद्राची ही निर्मिती आहे. संध्याकाळी 6:30 वाजता सायन्स कॉर्नर, लघुग्रह आणि त्यांचा शोध याविषयी विक्रांत कुरमुळे यांची मुलाखत, 7:15 वाजता वृत्तविशेष, 7:30 वाजता माझा आवार माझा शिवार या अंतर्गत कारभारी दर्शना दामले यांची मुलाखत, 7:15 वाजता लोकसंगीत, 9:15 वाजता स्पॉटलाईट, 9:30 वाजता राष्ट्रीय संस्कृत पत्रिका संस्कृत भारती, 10:00 वाजता अखिल भारतीय संगीताचा कार्यक्रम, विवेक कर्माहे यांचं गायन राग ठुमरी आणि दादरा. हे कार्यक्रम दिल्ली केंद्रावरून प्रसारित होतील ते आम्ही सहक्षेपित करू. अस्मिता वाहिनीवरून उद्या म्हणजेच 21 जून रोजी प्रसारित होणारे कार्यक्रम याप्रमाणे: 6:30 वाजता 12व्या आंतरराष्ट्रीय योग दिनानिमित्त पश्चिम बंगाल इथे होत असलेल्या राष्ट्रीय कार्यक्रमाचं सहक्षेपण दिल्ली केंद्रावरून, 6:40 आणि दुपारी 2 वाजता कृषीवाणी या अंतर्गत सुधारित देशी कोंबड्यांच्या जातींचं वैशिष्ट्य, 6:45 आणि दुपारी 2:05 आरोग्य आणि धनसंपदा या अंतर्गत HPV व्हॅक्सिनेशन अवेअरनेस भाग पहिला तज्ञ डॉक्टर ज्योती रोकडे निर्मिती आकाशवाणी सांगली केंद्राची, 6:50 आणि दुपारी 2:10 परिसर या अंतर्गत पर्यावरण रक्षणासाठी लहान मुलांची जबाबदारी सहभाग तृप्ती देशपांडे निर्मिती आकाशवाणी सांगली केंद्र, 7:00 वाजता आणि दुपारी 1:55 ऐसी अक्षरे रसिके पुस्तक कालची आजची या मालेमध्ये जिब्रिश कथा या पुस्तकाविषयी गणेश मतकरी यांचा लेख, 7:25 अभिजात मराठी.
1: राष्ट्र निर्माणे जार भूमिका सबचेये बेशी সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন. আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি. আসুন আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি. আপনাদের সরকার রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাব, লাইব্রেরি বানাব, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার. সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে. ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
2: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ. এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র. ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায়. 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি. উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক. তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র. পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ. কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা. এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি. অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ.

0: প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে ১৯৪৭ সালের ২০শে জুন, ঠিক আজ থেকে ৭৯ বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার ২০শে জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
1: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান, এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী সহ অসংখ্য মনীষী। সাহিত্য, সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
2: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই ২০শে জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
3: বঙ্গাল কি সাংস্কৃতিক বিরাসত কি এক সংক্ষিপ্ত ঝলক, সময় খুব কম, তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন। শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা। শুনতে হ্যায় রবীন্দ্র সঙ্গীত।

সঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করনে কে লিয়ে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বিরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুরকে উপর মা দুর্গা কি বিজয়। পুরুলিয়া ছৌ শৈলী মে